গুড মর্নিং এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আচ্ছা, আমার কথা কি ঠিকঠাক শোনা যাচ্ছে? আমার তো মনে হচ্ছে যে ঠিকঠাক শোনা যাচ্ছে। তারপর আপনাদের যদি শুনতে কোনো অসুবিধা হয় তাহলে প্লিজ আমাকে একটু SMS কমেন্ট করে জানিয়ে দেবেন। বাই দ্য ওয়ে, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি মর্নিং মাইকে। আমি তানহা আছি, আপনাদের সাথে থাকবো সকাল 11টা পর্যন্ত, এবং প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা FM 90.4 এ। আর আজকেও থাকবো এবং গল্প করবো, আড্ডা দিব, মজার মজার অনেক গসিপ শেয়ার করব, অনেক গল্প শেয়ার করব। তো সবাই কিন্তু জয়েন হয়ে যাবেন এবং সবাই

চলে আসবেন আমার মর্নিং মাইকের শোতে। সো আর এই মুহূর্তে আমি যেহেতু সকালে একদম 8টা বাজে, সকাল একদম শুরু, সকালবেলা এত সকালবেলা আসলে হয়তো অনেকে ঘুম থেকে ওঠেননি, বাট ঘুম থেকে উঠেই কিন্তু যেটা করতে হবে ফার্স্টে মর্নিং মাইক শুনতে হবে, মর্নিং মাইকে জয়েন করতে হবে। ওকে, সো চলুন মর্নিং মাইক শুরু করে একটা সুন্দর গান দিয়ে, মাইয়া গানটা দিয়ে, মানে গানটা আমি আমার নিজেকে ডেডিকেট করছি এবং এই গানটি শুনুন, আবার একটু পরে ব্যাক করছি। সো স্টে টিউনড।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: বাইজা বুজা তামা তামা উতা জেনতো মগর কি হুনতাছেন পুরাই 100 100 টানে, বুঝছেন না কি চলে?
4: ফিল করেন 90.4।